কবিতা ফুকনের কণ্ঠগীতটি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এই বছর আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসাবে আয়ুষ মন্ত্রালয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নামের প্রতিষ্ঠানের জড়িয়ে আটাইতকৈ অধিক ব্যক্তিয়ে অংশগ্রহণ করা অনলাইন যোগ ক্ষেত্রের বিশ্ব অভিলেখ স্থাপনের প্রয়াস করেছে। আজি পুয়া 6:15 7:35 আয়োজন করা এই অনলাইন যোগ ক্ষেত্রে ভাগ লোব খোঁজা ব্যক্তিয়ে 1800-315-7008 এই নম্বরলে ফোন করে সংযোগ কাটি দিবলে অনুরোধ করা হয়েছে। পঞ্জীয়ন হওয়ার পাছত এই ক্ষেত্রে ভাগ লোবর প্রয়োজনীয় লিঙ্ক হোয়াটসঅ্যাপ বার্তা যোগে প্রেরণ করা হব। তদুপরি 21 জুন তারিখে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মূল যোগাসন ক্ষেত্রের সমান্তরালভাবে অংশগ্রহণ করব খোঁজা অনুষ্ঠান প্রতিষ্ঠান তথা শিক্ষানুষ্ঠানসমূহে yoga.ayush.gov.in এই পোর্টেলের জড়িয়ে যোগাযোগ করব পারিব। ঘোষণাটি ইমানেই। এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতাৰ কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে। প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সৈতে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট akashbani.gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বিশ্ব রক্তদাতা দিবস, আজি বিশ্ব রক্তদাতা দিবস। প্রতি বছরে 14 জুনৰ দিনটো সমগ্র বিশ্বতে বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে উদযাপন করা হয়। তেজৰ গ্রুপ আবিষ্কারক তথা চিকিৎসা বিজ্ঞানৰ নোবেল বঁটা বিজয়ী বিজ্ঞানী কার্ল লেনষ্টাইনাৰৰ জন্মদিনটো সমগ্র বিশ্বতে রক্তদাতা দিবস হিসাবে পালন করা হয়। নিরাপদ রক্তর বাবে স্বেচ্ছাকৃতভাবে সুস্থ লোকসকলে বিনামূল্যে দান করাটো কিমান প্রয়োজনীয় সেই কথার প্রতি জনসাধারণক সজাগ করাটোই এই দিবস পালনের মূল উদ্দেশ্য। রোগমুক্ত রক্তর বাবে অপেক্ষা করে থাকা রোগীর কারণে জীবন রক্ষাকারী নিরাপদ রক্তদান করুতাজনের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। 2004 চনত বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস আর রেডক্রস সোসাইটির যুটিয়া উদ্যোগত বিশ্ব রক্তদাতা দিবসের পাতনি মেলিছিল। বিশ্বের যিকোনো ঠাইৰ রোগীৰ বাবে প্রয়োজন অনুপাতে রক্ত আর রক্তজাত দ্রব্যর যোগান নিশ্চিত করার উদ্দেশ্যে এই দিবসটো পালন করার এক বিশেষ গুরুত্ব আছে। এই প্রচার কার্যসূচী সমগ্র বিশ্বের কেবানিযুত লোকের জীবন রক্ষা করে আর রক্ত গ্রহণকারী সকলের মুখত স্বাভাবিক হাঁহি বিৰিঙাব পারে। জীবনের প্রতি ভাবুকি থাকা বহুকেবিধ রোগত ভোগা রোগীক রক্তদান করে দীর্ঘদিনলৈ জিয়াই থাকিবলৈ আর সুস্থ গুণগত জীবন কটাবলৈ সুযোগ দিয়ে। এই দিবসটোত প্রচারিত উদ্দেশ্যবিলাকে মানুহক ইমানে উৎসাহিত করে যে বহু সুস্থ লোকে রক্তদান করে। এনেদরে দান করা রক্তই বিশ্বের বহুতো রোগীর বিভিন্ন চিকিৎসা আর অস্ত্রোপচারত প্রয়োজন হওয়া রক্তর সমাধান দিয়ে। বিশ্বের ভালেকেইখন দেশে বিশ্ব রক্তদাতা দিবস পালনের বহু আগতেই নিজাববীয়াক স্বেচ্ছামূলক আর বিনামূলীয় রক্তদানের আঁচনি গ্রহণ করেছিল। ফ্রান্সে এই আঁচনি আনুষ্ঠানিকভাবে 1950 চনতে আরম্ভ করেছিল। সমগ্র বিশ্বতে এতিয়াও প্রায় 70খন দেশে স্বেচ্ছাসেবী আর বিনামূলীয় রক্তদাতারপর প্রয়োজন মতো রক্তর যোগান পায়। বাকি বহুকেইখন দেশে এতিয়াও রোগীর পরিয়ালের সদস্যই দান দিয়া রক্ত বা ধনের বিনিময় দিয়া রক্তর উপর নির্ভর করবলগা হয়। এনে ধরনের দেশবিলাকত বিনামূল্যক স্বেচ্ছায় রক্তদান করিবর কারণে জনসাধারণক উৎসাহিত করাটো এই দিবসের অন্যতম উদ্দেশ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এই দিবস উদযাপনের বাবে ইতিমধ্যে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করেছে। এই কার্যসূচীসমূহের ভিতর বহুতো রোগীর হৃদস্পন্দন অবিরতভাবে রাখিবর বাবে অতি জরুরিভাবে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সঁচা কাহিনীও প্রচার করে আহিছে। কেবাকোটি মানুষের জীবন রক্ষার বাবে স্বেচ্ছামূলকভাবে রক্তদান করা লোকসকললৈ কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ এই দিবস পালনের যোগেদি লাভ করা হয়। দেশ এখনের ভবিষ্যৎ, মাতৃ আর সন্তানসকলের জীবন রক্ষার বাবে নিরাপদ রক্তদানের বাবে সর্বসাধারণক উৎসাহিত করবলকে এই দিবস অতি গুরুত্ব সহকারে পালন করা হয়। সমগ্র বিশ্বত অপুষ্টিজনিত গর্ভধারণ, প্রসবকালত বা প্রসবর পিছত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রতিদিনে বহু মহিলার মৃত্যু ঘটে। অপরিমিত রক্ত যোগানের বাবে মৃত্যু হওয়া এই মহিলাসকলের মৃত্যুর হার কমার ক্ষেত্রে এই দিবসের তাৎপর্য অতি গুরুত্বপূর্ণ। রক্ত যোগানের প্রয়োজন পূরাবর সমগ্র বিশ্বজুড়ি রক্তদান করবলৈ জনসাধারণক সজাগ করার

0: পিজ্জা পার্টি ইয়ে তোমার কার্ড আর পিন দিয়া মোর কার্ড ডিটেইলস মই মোর নিজে এডি দিম
1: আরবিআই কয় আপনার পিন ওটিপি সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনর লগত শেয়ার নকৰিব অনলাইন ব্যাংকিং কেবল নিজৰ কম্পিউটার মোবাইল বা সিকিউর নেটওয়ার্কৰ পৰাহে কৰিব
0: বাই গার্লস কোন ফালে গৈছা
2: শুনা নাই
0: নো শেয়ারিং
1: আরবিআই কয় জানি ল সতর্ক হও
3: আজিৰ গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনাবলৈ লৈছো তৌফিক আহমেদৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা মুনেশ্বৰ বৰ্মনৰ, প্ৰযোজনা বিপুল বৰুৱাৰ।

0: Σε το φούλο του λιόν σε σιλ, σου κουκουρά ατού κουρανί τη γκουτή σιλ. Να σε φούλο του λιόν σε σιλ, μπάω σαν με σιλ πρότζε, ατυρέ γκουσοκάι. Μπάω σαν με σιλ πρότζε, αβιέ, ατυρέ γκουσοκάι. হয় থাকে মনে মনে কি করলে জাগে হা থাকে জনে জনে খুব লাগে বাহু দুজন এজন কথা কয় বুঝি পাই যে গোটাই কেন ভাঙি শাসনে নজন
1: জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই এখন হাত এক রাজা আসিল লভু দহত গুদন্দ দিছিল হে রাজা হে না জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জানে আয় তাই জান কৌস্তব ক'ৰ পৰা আহিছা?
2: মই হাজোৰ পৰা আহিছোঁ।
1: আজি আমাক কি শুনাবা মেলত?
2: মই কহুৱা বন শুনাম।
1: কহুৱা বন শুনাবা? বাৰু, কৌস্তবে প্ৰথমবাৰ আহিছে মেলত।
2: অ,
1: কৌস্তবে এতিয়া আমাক কি শুনাব?
2: কহুৱা বন।
1: কহুৱা বন গোৱা।
2: কহুৱা বন মোৰ শান্ত মন, আল ফুল হাতেৰে লোৱা সাৱতি, এটি এটি ক্ষণ যেন মুকুতৰে ধন, এনে হেৰুৱালে নাহে উভতি। কহুৱা বন মোৰ শান্ত মন,

পৃথিৱী খনি হাততে যে পাও, সেই ৰং পৃথিৱীলৈ পুনু ছটিয়াও, ৰং ৰং নানা ৰং কিনিবলৈ যাও।

ধুলির রং, মেঘর বিখাত বিজুলির যত খেলা, পুয়া গোধুলির রং, দিয়া মুখ দিয়া হুবি।

0: পহিলি ছবিত সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, মধুশ্রী, বেলা সিন্ধে আর কলাপিনী কমাকালির কণ্ঠকীর্তি শুনিলে। একক হিন্দী ছবির গীতের অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল।
1: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু সাধক সুন্দৰৰ।

0: বিরিয়ানি থালত এই দাইল ভাত মিক্স করে বনাই সবকে দিছে আর খাবলে। তো তফিক দা আসলে, তফিক দাটো খুব খং উঠি গেল যে ইমান কষ্ট করে মানুষবুর আহিছে, গতি তোমালে মানে অকমান তো খাদ্যটা ভালকে দিব পারা, এটা নাটক করব যে নহক সেইটো বাৰু আসল কথা নয়, আসল কথা হল কারেন্ট নাই, মেকআপ কেনেকে করিম। শেষত মানে আমি কি করছো, সবকে মম জ্বলাই দিছে, মানে এডাল এডাল মমর পোহরত আমি মেকআপ করে আমি নাটক করছো। গতি তেনেকা অভিজ্ঞতাও গৈছে বহুত, আর ভাল লগা বেয়া লগার মাজেই তো জীবনটো আগবাড়ে। তেনেকেই ভ্রাম্যমান মই বহুত বছর কটালো, বহুত নাট্যকার লগ পালো। মানে নাট্যকার খিনি কথা কবই লাগিব, ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া স্যার, তারপর মহেন্দ্র বরঠাকুর, হেমন্ত দত্ত, সেবব্রত বৰুৱা, ভবেন বৰুৱা, অবতার সিং, আৰু আছিল এগৰাকী সুশীল গোস্বামী, তেখেতে খুব মানে আমার যেটু কয় আর্ট ড্রামা, আর্ট ড্রামা লিখে, তেখেতর এখন নাটক করতে মূর একটা ঘটনা মনত আছে। চারিআলিত বাইহাতা চারিআলিত আমি নাটক করেছিল, আর বাইহাতা চারিআলির দর্শক সকল আরো বেলেগ ধরনের, মানে যাকে করে জানে মানে তোমার সংলাপটা নুশুনে, মানে এতিয়া যদি বেলেগ কিবা হয়েছে না জানো আমি থাকুতে, মানে আগরপরাই হুলস্থুল এটা আরম্ভ করে দিয়ে। আর নাটক আছিল সুশীল গোস্বামীর, ভাবিছিল যে মঞ্চটো আমি ছবির নিচিনা করলে হব। এটা ছবিত তুমি মই কথা পাতিছো, ক্যামেরা এবার মুখ লব পারিব, এবার তোমাক লব পারিব, কিন্তু মঞ্চত তো আমি এনেকে কথা কলে নহব, মই তো দর্শকক মুখখন দেখুৱাবই লাগিব, বা তোমার মুখখন দেখুৱাব লাগিব, বা সংলাপ শুনিব লাগিব, বা আঙ্গিক কিছুমান অলপ বেশি হয় যে এতিয়া মই ধরা ইয়াত কথাটোহে কৈছো, বা মই ছবিত করলে নালাগে বুলি কলে হব, কিন্তু মই মঞ্চত মূরটো জোকাৰি দিব লাগিব, নালাগে নালাগে, হে তেনেকুৱা ধরনের হয় নাটকখনো আছিল তেনেকুৱা। তুমি বিশ্বাস কৰি বা ইন্দ্র ইমান চপরা দলি আছে, শেষত মানে আর কাপুর পেলাই দিবলগিয়া হল এই নাটকখনের। তারপিছতে কহিনুর রতনদা অল্প বেলেগ বেলেগ পরীক্ষা করে করব খুঁজে, বেলেগ বেলেগ ধরনের নাটকব লয় নয় যে সরাগুড়ি চাপরি করেছিল ঠিক তেনেকে, গতিকে সেইবার কিন্তু সেই নাটকখন তাতেই বন্ধ করে দিলে, আমি আকো বাহিরত বেলেগ এখন নাটক রিহার্সেল করে সেইখন করল।
1: চাওতে চাওতে দ্বিতীয় খণ্ড সামরিবর সময় হয়ে আহিল, আমি আকো পাতিম, ভ্রাম্যমানের কথাও পাতিম, অনাতার নাটক কথাও পাতিব লাগিব, সিনেমার কথা পাতিব লাগিব, কিন্তু আজি আমি দ্বিতীয়টি খণ্ড সামরু, অহা খণ্ডত আকো আপনার সহিতে কথা পাতিম, আপনি ভালে কুশলে থাকক।
0: নিশ্চয়।
2: সাধক সুন্দরর অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। আজির অনুষ্ঠানত বিশিষ্ট অভিনেত্রী জুরি শর্মার সহিতে হওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় খণ্ডটি শুনিলে। সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা আছিল ইন্দ্রজিৎ দাসর। শিল্পীগৰাকীৰ সৈতে হোৱা সাক্ষাৎকাৰৰ পৰৱৰ্তী খণ্ডটি শুনিবলৈ পাব অহা সপ্তাহৰ এই একেটা বাৰৰ এই একেই সময়তে।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া আগবঢ়াইছো চেমনীয়াৰ চোৰা।

কৃষ্ণ ভূঁইয়া, ওসি বড়ুয়া, রঞ্জিত কুমার ফুকন, মুনু অন্তুলাহন, রামধন দর্শন বড়া, গগৈ হীরকজ্যোতি বড়ুয়া, মণিমালা প্রীতিশা ভূঁইয়া, মুনি চেং উপাকৃষ্ণা ভূঁইয়া আর নামভূমিকা অর্থাৎ কমলার চরিত্রত অভিনয় করিলে শারদী জোনাক শইকীয়ায়। নাটর বাণীবন্ধন আর সম্পাদনা ধনজিৎ বড়োর, প্রযোজনা ঋতুপর্ণ দাসৰ।

শ্রোতার অনুরোধর গীতর অনুষ্ঠান কল্পতরু শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। আগবঢ়াইছো আইডিঅ'ৰ বুলনী।

0: নারায়ণ নারায়ণ, হে মহেশ্বর!
1: আহ, বন্ধ করক মুনিবর ইহেন সংবাদ। যজ্ঞস্থলে অপমানিত সতী, নোৱাৰো শুনিব মই এনেকুৱা সংবাদ। যাম মই দিদি, রাজার অহংকার সুন্দর করে দেখুয়া বাপুর বহিবা।
0: নারায়ণ নারায়ণ, হে শূলপাণী, দক্ষরাজ বড় শক্তিমান, চৌদিশে বেরি আছে অগণন রণুয়া বনুয়া, অস্ত্র অস্ত্র কিংবা দেখি জনবল দেবলোকে কমকে থর থর, নিজকে করেছে তেও অজর অমর।
1: দেবর্ষি, ইফুলেই শক্তি মোর, শক্তি মোর জাতি নিযুগিনী আর জগতর অবহেলিত হবে নর নারী। অহংকারী মদমত্ত দক্ষিণপতিয়ে শুনা নাই পিনাক পানির দম্বরণী নাদ, শুনা নাই কন্ধর গর্জন, আকাশ মুখরিত করি হবে যাবে নিরাদিত দম্বরুর ধ্বনি, কপিব ধরণি গর্জর হুঙ্কার, শুনি থর হব যক্ষ রক্ষ গন্ধব্য কিন্দর, ফনা তুলি হক্ক রাজে মাসিব নাসুম মহাসংহারন, গৃহঘর কুধান্বিত উন্মাদনা দেখি কপিব যজ্ঞস্থলী, পুরোহিত প্রাণ তাকে গৌর কলাব। দেবর্ষি দেবর্ষি নকরিব কালক্ষয়, দক্ষ রাজক বিয়োগতরা খুঁজেজন সতি প্রদামী সত্যহীন ক্ষমা।
0: নারায়ণ নারায়ণ, হে মহেশ্বর, স্বামীর অপমান নারী সহিব সতীয় যজ্ঞস্থলীতে করে দেহ ত্যাগ, নিদারুণ দৃশ্য সেই। নারায়ণ নারায়ণ,
1: সতীয়ে করে দেহ ত্যাগ, প্রিয়া মোর।

0: দে হিনা হে মহাতাণ্ড।
1: হে স্বামী, হে দক্ষরাজ, কি দুঃখ করিলে মোর কন্যায়? সহিব নোৱাৰি তোমাৰ অন্যায়, দেহত্যাগ করিলে সতিয়ে। রজা বলি ক্ষমতাত অন্ধ হৈ নিজের সন্তানক নিজেই বধিলা। সচাকে আছে যদি শক্তি আৰু অজেয় বীরত্ব, আনি দিয়া, আনি দিয়া একেটিকে কন্যাক মোৰ নকৰা বিলম্ব। প্রতিহিংসাত জ্ঞান শূন্য হৈ উন্মাদ হৈ ক্ষণিক শক্তিত নিজের দেহত জুই নিজেই জ্বলালা।
2: অনুতাপ নাই মোৰ, নাই মোৰ অলপ আক্ষেপ। শিব মোৰ ঘৃণিত দেৱতা, যদিও বা সতী মোৰ আপোন দুহিতা, শিৱৰ এই পত্নী বুলি হল মোৰ তাইও যে ঘৃণিতা। মুক্তি পালে সতীয়া আমাৰ অনাচাৰী দিগম্বৰ ভিখাৰীৰ পৰা।
1: হে দক্ষৰাজ, যদিও তুমি ভাবি আছা সহাগৰা পৃথিৱীত তুমি এই বীৰ বুলি, যদি তুমি ভাবি আছা নিষ্প্ৰাণ পুতলা বুলি সকলো জীৱকে, তেনেহলে ভুল, ভুল হে দক্ষৰাজ। ভুলৰ বাবে পাবা তুমি অতিকে ভীষণ লাজ। রাজ্য নহে চিরস্থায়ী, ধন জন ক্ষমতা চিরকাল নাথাকে, নাথাকে। যতাধারী সদাশিব দরিদ্র ভিক্ষারী, কিন্তু নহে অনাচারী। আপন মহিমা আর সৃষ্টির গরিমারে মহেশ্বর উঠিছে উদ্ভাসী। বাছাই, মোর বাছাই, মোর কন্যাই কি দুঃখ করিলে, কি দুঃখে ত্যাগিলে জীবন? মহাদেবর পত্নী বলে পাব লাগে কিয় অপমান? জানাহে স্বামী, দরিদ্র আছে মান, বোধ আছে মর্যাদার, দরিদ্রতায় নোয়ারে করিব জীবন অসার।
2: উত্তেজিত নকরিবা মুখ, রানী সমাগত পূর্ণাহতির যুগ, হৃদয় ময় করেছি কঠিন। পিতৃর হৃদয় বলি কন্যাক ত্যাগী নাই করা, করা নাই হোক।
1: হে পুরোহিত সকল, হে নিমন্ত্রিত অতিথিবৃন্দ, চাওক, এবার চাওক, খোয়া পড়ি আছে কন্যা মোর নিষ্পন্দ নিশ্চল। তথাপিতো সেয়া পিতৃ হৃদয়ত ব্যথা নাই, যজ্ঞর অগণিত পূর্ণাহুতি দি পুণ্য লভিবর বাবে আছে বাট চাই।
3: অকস্মাতে মেঘর গর্জন, ধুমুহার ধুমালোড়ন, অবাঞ্ছিত কাল ধুমুহায় যজ্ঞ পীঠ নিয়ে আকাশত ঘনঘোর কুলিয়া ডাওর, বজ্রপাত পরে ঘনে ঘনে, কিবা যেন অমঙ্গল বিপদ সংকেত ধ্বনি শুনি মনে মনে সেনাধ্যক্ষ।
1: সমর হাজারে প্রকৃতিক নোয়ারে রুধিব। হে স্বামী, অহংকারে মহাপূর্ণ নোয়ার কার্যিব, অভিশপ্ত হল এই যজ্ঞভূমি, সতীর ক্রোধানালে ঘটাব বিঘিনি, প্রলয়ের কোলা মেঘে ছানিব আকাশ, তার মাঝে হব পারে যতাধারী শিবর এই শক্তির প্রকাশ।
2: হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি, হরি

0: গোবর বিনাশী হও কাজে লক্ষ্য, খারা লক্ষ্য প্রহরী। কত রায় মেঘর গর্জন মাত হয় ঘন ঘন, ক্ষণাধ্যক্ষ হাজু হওয়া সমরর বাবে
1: বৃথা স্ফলন দক্ষরাজ গজ্জর হতে খেলা খেলিবর বাবে হলা কিয় হঠাতে ব্যাকুল, কোয়া কোয়া কোত আছে ক্ষতি মোর, কোত মোর প্রাণর প্রেয়সী।
2: চোৱা মহেশ্বৰ, চোৱা মাথো তললে এবাৰ ধূলিতে ধূসৰিতে সেয়া ৰজাৰ টনয়া পৰি আছে দেহ অসাৰ।
0: কি ইতি সত্য মই প্ৰত্যক্ষ কৰিছো, অতি দেহ ধূলিত নিক্ষিত, পতি পত্নী প্ৰিয়া সংগী মোৰ নাই নাই, সকলো যেন অসাৰ দৃশ্যল। লক্ষ্মণ শিৱৰ তাণ্ডৱ মূৰ্তি দেখা নাই তই, দেখিলি মাথোন ভস্ম ধূলি ভিখাৰী সঁজুলি, চাতনে পিনাকৰ ত্ৰিশূল আৰু হাতৰ ডম্বৰু চাই লৈ তাণ্ডৱ এখন ঘোৰ অমাৱস্যা নিশা উঠ কগনি জ্বলি সজি শিঘেৰি, শিৱশক্তি মহাতাণ্ডৱী দেখি মহাতাণ্ডৱ, সমগ্র বিশ্ব যদি কপে থরে থরে অবিশ্বলী দক্ষরাজ নিজর স্থিতিত, ভিক্ষারী কি না যাচে হনুমান রাজকুলে।
1: ওম ওম ওম দক্ষরাজ।

0: কিবা মহামারী প্রলয় সংবাদ আছে কিবা দেবাসুরের পুরনি বিবাদ।
1: হে নারায়ণ, ধরিত্রী নাচিছে যে প্রলয় নাচুন, ভোলানাথ মহেশ্বরে লইছে ত্রিশূল, মহাতাণ্ডবী রূপে সংহারিছে ত্রিভুবন, কান্ধে লই সতীদেহ ত্রিলোকত করিছে ভ্রমণ, পর্বতর শিখরত দাও দাও জ্বলিছে অগ্নি, ছাই আর ধোঁয়ে ধরিছে আগুড়ি, দক্ষর যজ্ঞ তপমানিতা প্রিয়া।
0: জানু ময় হে মহেন্দ্র, ই কথা দোহরার নাই প্রয়োজন, অহংকারী দক্ষরাজে নুবুজিলে শিবর শকতি, অহংকারীর এ হয় পরিণতি।
1: ব্রহ্মা বিষ্ণু শিব যুক্ত শক্তির বিহনে কিমতে থাকিব সৃষ্টি, কিমতে থাকিব স্থিতি, ব্রহ্মাণ্ড যে হব সার খার, কি হব বিলাই দেবতার, বিশ্ব যদি হই যায় তিনিই অসার।
0: জানু ময় দুর্যোগৰ ঘন ঘোর কলিয়া আন্ধারাহে নামি নাই পারাপার, সতীর বিহনে শান্ত করে কোনে পিনাক পানিক, অগ্নির সাগরত কোনে ডুব মারে বিচারি মানিক, দেবরাজ কক বারু কি আছে উপায়, মই নিরুপায়।
1: জগতর কর্তা প্রভু নারায়ণ, সৃষ্টি স্থিতি সংহারর আপনি কারণ, নিরুপায় বলি কই কিয় বারে সঞ্চারণ করি দিছে ভয়, যতা আধারে মহেশ্বর হই পড়ে ভয়ঙ্কর, তুচ্ছ বলি হীন বলি যদি করে কেউ অপমান, হই পড়ে তবে তেও বজ্রর সমান, হই পড়ে বজ্রপাত হয় উল্কাপাত, প্রলয় নাচুন নাচি কইব খুঁজে জগৎ নিপাত। আপনি তো জানে নারায়ণ, যি পর্যন্ত সতীদেহ থাকিব কান্ধত, নোয়ারে করিব দেবতায়ও শান্তিরে শয়ন, হব ভূমিকম্প হব উল্কাপাত, পৃথিবীর জীবন্ত মরিব, কোনো কতু নোয়ারে সারিব। হে নারায়ণ, সতীদেহ না রাখিব শিবর কান্ধত।
0: দেবরাজ আরও আছে কথা, শুনি মাথুন পাব ব্যথা, সতীদেহ নজহে নপমে, যদি থাকে জটাধারীর কান্ধে, বায়ু পানি মাটিও নোয়ারে তলাম, সুগন্ধ দুর্গন্ধ আদি একই নোলাব।
1: জানো নারায়ণ, জানো বাবে এই কথা আহিছো উধাতু খাই আপনার কাছে, যদ্যাপি না থাকে এই প্রলয় নাচুন, সৃষ্টিতে ধরিব ভাঙুন।
2: নারায়ণ, ইন্দ্রাদি সকল দেবতার দেখো আগমন, নারায়ণ কিবা আছে জরুরি কারণ,
0: দেবর্ষীয় দেখুন নাকস্মিক আগমন, তার নিশ্চয় আছে সহস্র কারণ।
2: নারায়ণ চৌদিশে মহা অথন্ত, যক উঠিল মহেশ্বরর, ডাকিনী যোগিনী সর্প বরল, কদু বিশা মহ দাহ, কেঁচু কুমতি মাখি পঁইতাচোরা, ভেকুলি শিয়াল বান্দর, নেউল কেরকেটুয়া সোপায় একেলগে মহেশ্বরর সঙ্গী হয়ে ত্রিভুবন করিছে ত্রস্তমান, পাইছো বাতরি মহাদেব আহি আছে সরগর ফালে, কান্ধত সেই সতীদেহ, সরগর দেবতায়ু হয়তো নাপাব নিষ্ঠার, সেই বতরাকে লই আহিলো ইঠাই, হায় হায় হায় নারায়ণ, দেবকুলেও ঘটি যাব হরণ ভগন।
0: দেবর্ষী আপনি জানে সকলবর কথা, জানে কিয় লাগিলি লেথা,
1: এতিয়া উপায় দিয়ক, রাখো দেবকুল।
2: মহেন্দ্র হয়েছে ব্যাকুল, জানুসভা হয় সিংহাসনচ্যুত,
1: করা নাই অস্বীকার হে দেবর্ষী, রজাময় দেবকুলর, রজাময় স্বর্গরাজ্যর, প্রজার মঙ্গল হেতু হেরুয়াইছো চকুর টোপনি,
2: সাবধানে নহলে যে হেরাই যাব ভরির খোপনি।
0: সমগ্র সৃষ্টির বাবে সমগ্র জীবর বাবে দেবতায় করা ভাল বাসনার ত্যাগ, মোর নিয়মত নাই কোনো ভীন অসুর দেবতা, নাই কোনো ভীম পরশ্বনী শ্রেণীগত ভাগ, শঙ্খচক্র গদা পদ্ম মূর্যে হাতত, শঙ্খয় নিনা দিব বিপদ কালত, চক্রয় সংহারিব দাম্ভিক মদমত্তন মাতজনক, গদা মোর সারথি বাটর, পদ্ম মোর চিরসুন্দর বিমল মনর।
2: তেনেহলে নারায়ণ রাখক দুকুল, দেবরাজর আতরাওক মনর সন্ত্রাস, হাঁহি দিয়ক মূর্খজনক, মহেশ্বরক শান্ত করি সৃষ্টির রুধি সর্বনাশ, জগতর সূচাওক মঙ্গল।
0: দেবর্ষী আপনি তো খেলে বহু খেল, ইয়ার পিছত বারো আছে কত মেল,
2: দুষ্টক দমন আর সন্তক পালন, এ প্রভু আপনার জগৎ চালন, ইয়াকেই করি সারগত, কাটিছু সন্ধির বাহ এই মরতত, জানো মই গর্বর জখলারে উঠেছিল দক্ষরাজ, বাধা দিব এনে কোনো নাই,
0: সেই

0: বিচাৰিলো দক্ষৰ বিলাই, জানিলো মহেশ্বৰ হব যোগ্য বীৰ, কৰিবলৈ দক্ষক দমন। সেইবাবে খেলিলো ই খেল স্বাগমণ্ডলৈ দক্ষৰাজ। এতিয়া নহে মনুষ্য, নহে দেৱতা, নহে তেওঁ অসুৰ কিন্নৰ। আহ কি ৰূপ ভয়ংকৰ! নাৰায়ণ নাৰায়ণ! পালেহি পালেহি মহেশ্বৰ সতীদেহ কানলৈ।
1: হে নাৰায়ণ, জগতক কৰক উদ্ধাৰ।
2: ভয় হয় সংহাৰিব সমগ্ৰ বিশ্বক।
1: নাৰায়ণ চক্ৰপাণী সুদৰ্শন কৰক প্ৰয়োগ।
2: বুকু মোৰ কপে দুৰু দুৰু, হব পাৰে ভূমিকম্প কিম্বা বজ্ৰপাত, হব পাৰে মহাবৃষ্টি নতুন উল্কাপাত।
0: হয় যদি ভূমিকম্প নতুন উল্কাপাত, খহি পৰে অতৰ্কিতে জোন বেলিতৰা কিম্বা সপ্তৰ্ষি মণ্ডল। নহয় নহয় ৰুদ্ধ প্ৰলয় নাচোন, হে দেৱতাসকল স্বৰ্গ যাব, সত্য যাব, যাব তুমি লোক।
3: দেৱৰ্ষি দেৱতাসকল, বায়ু পানী ভূমি আৰু আকাশৰ বাবে কৰো মই সুদৰ্শন চক্ৰৰ প্ৰয়োগ। খণ্ড কৰি সতি দে স্থাপিম মৰ্তত, এয়া এয়া সুদৰ্শনে মোৰ স্পৰ্শী সতীৰ দেহত দিয়া সতীৰ জয়ধ্বনি মুখৰিত হওক আকাশ এই সুদৰ্শন ভূমণ্ডল সুৰক্ষাৰ বাবে। চক্ৰীণ বিষ্ণু ছিন্না দেৱা অৱয়বস্তুতে নিপিতুৰ্ধনৌ বিক্ৰমা মা পুণ্যকৰাক্ষিতি কশ্চিত পাদৌ কচিৎ জংঘি কচিৎ জিহ্বা কচিৎ মুখম কশ্চিত স্তনৌ কচিদ বক্ষ কচিদ বাহু কচিত করৌ কচিত পার্শ্বে কচিত যোনি পপাত শিব মস্তকাত যত্র তত্র সতি সতি দেহ ভাগাপেতু সুদর্শনাত। সতীদেহ ছিন্ন বিস্তারিত হল দুকুরি এগারোটি মহাপীঠত, আর বিস্তারিত হল একুড়ি ছটি উপপীঠত। হে দেবতা সকল, পুণ্যপীঠ কামরূপে হল বিস্তারিত, সতীর মহাজনী কামরূপ মহাতীর্থ রূপে হল খ্যাতিমান। দেবর্ষী দেবতা সকল, কামরূপ মহাতীর্থ করক দর্শন।
1: কি নারায়ণ, নীল বর্ণ রূপ ললে সেই পর্বতমালায়, ই যে আচরিত পর্বতর এই রূপ! মহানদী ব্রহ্মপুত্র আছে অবিচল, কুলু কুলু সুর ধরি বই আছে সাগর ধিয়া।
4: নবুজলি প্রভু, কি কারণে রূপর সলনি হল সেই সেউজী গিরির?
0: নারায়ণ নারায়ণ, ইউ প্রভু মহিমা তোমার।
3: নারী সহিব ভার জনি মন্ডলর, সেউজী পাহাড়ে সে সলালে বরণ। নীল বরণ লই হল নীলগিরি কিংবা নীলাচল, সেই নীলাচলে হব কামাখ্যা ধাম, পরম পবিত্রই যে শক্তি।

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বিৰতাৰ যোগা কেথানাবাং নীলি বন্তিটি মুগপি আসাম কেবিনেট আতম নন পেনকে স্টেট আলং নিংকান ক্রিনার কেপা থাকে দো আর তার মাজক বাং ফান্তা আধার কার্ড পিপন পে বুসি চেপারাই টাংলো চিপিনেসার ড হিমন্ত বিশ্ব শর্মা কাছে পামে ভূপেন পাতমি দিসপুর লোকসভা ভবন আলং কাপি দোপন কাছে টং আলং সি বাংসো আলাম থে চেপারাইলো লাসোয়া টেং নন কে বাং জি আপর নিংকান ক্রিনার কেপ আঠাক আর তাকে দো বাং ফুয়াতুম ফান আধার কার্ড কে পিপন আং জি বুলতি হাওয়ার কমিশনার সি স্টেট গভর্নমেন্ট পেন কাছে ক্রয় আলাম থে লং নাক পুল পুসি চিপিনেসার পাচে থাকলো সাবিরি আখেই লাপেন শেডুল কাস লাপেন শেডুল ট্রাইব আখেই আতুমা ফার্মান চিকলু জন ট্রক আপর পেজক পঞ্চি মুনিং সুরিহিনী লাইন করা ট্রক সি থেরি নিফাইন করা ট্রক সি আনি আন আধার কার্ড কে পিপন আসাই পিডোপন ভয় পুটা আলাংলি ডক্টর শর্মা পাচে থাকলো ক্যাবিনেট পেন জাখং নিফাই সি আর্নি পেন আসাম আলং বিকাশিত ভারত জি রাম জি আবার সাই কাপিচুন পনা ফান্তা চেদন টাংলো লাসো আবার সাই আজক পেন রং রুবাঙ্কাং আলং বুরিং কাপাতিনি আলোকত আখিয়া দাঁত কাপিচন পন আহিন আর ডি বিপন পোলা পেন লাসো আবার সাই কাপিচুন পন আফান দেহিনা নিঙ্কান সেকা সুরি করোর হিনী আতঙ্কা খরচ পন পো লাসো আবার সাই আঙ্কাং আলো আপ্রাং নি সিরকেপ আলার নন কে নি ভারুই সিরাইং করা ফ আর্নি আন রং আরা রাতুম বরেঙ্গাবার সাই লংপন পৌপুতা পাচা তাক পনলো কেবিনেট পেন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারনেশনেল রড আকলাম আডুঙারে স্যাটেলাইট সিটি কে কি মাফান গুয়াহাটি স্যাটেলাইট সিটি ডেভেলপমেন্ট অথরিটি কিসিং পঞ্জিয়া ফান্তা লামথে দেংলো পুতাচি পিনিসার পাচা তাকলো জাখং নিফাই ট্রক পেন কাপিডো পঞ্জি বাজেট সেশন কে নি ইনকোয়ারাই সি সোসে আপর আন পেডো পঞ্জি লাপেন দিহিন আর পুগিডো মিনিস্টার জয়ন্ত মল্ল বরুয়া দিহিন আনিং কান সুরিহিনী রাইন কয়রা ট্রক ট্রক সি আফার মান কে চকলিম বাজেট পেকলাং পন পুপুর

তার চেপিনে স্যার বাঁচিয়ে নিল। শিলিগুড়ির শিলচর কাছে যে এতবারকে কে মাসায় দোপন বমলো পশ্চিম চিপিনেসার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাচি নিল। প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী সরকার নিঙ্কান কৃহিণী কাছারি কিছু নাপুথাক পাতুমি গুয়াহাটি বাজপেয়ী ভবন আলং বিয়েটা পাংডাক আতুম আংনু লাফুং বাংসুয়ালাম থেপাচি তাক পনল। গুয়াহাটি তিনসুকিয়া আংবং এক্সপ্রেস করিডর কিম্পনপু লাপেন বাইহাটা সারিয়ালি পেন মিশন সারিয়ালি আন প্রাবজিন পেন ফোর লাইন আতবার সেলামপনপু পুতা চিপিনেসার শর্মা পাচি থাংল। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া পেন আংথে কেলংপন আতেং আসাম কেচাত কাচিং থুর আনাসি দাম বমল। বাংলাদেশ আজা পেক জাহয় কেথিরক্লং পেন কাঙ্কির পন আপুথাক বীরতা পাংডা কাতুম কারজু কেথা কালং চিফ মিনিষ্টার ডক্টর শর্মা আসাম অঞ্চল কালি বাংলাদেশ পেন কাচিজু ডেট আলং কেদো আন স্টেট আজা পেক জাহয় তা কেথিরক্লং পেন ইংকিরলতি আরন্দ্রি নাংকিলুত আকিসুং চুন পন পুপুতা নিংজে। স্টেট পেন পাইপাইয়াচি ক্লোনি ফাইক্রে ট্রক আনি পেন গুয়াহাটি ফুটপাথ মাতে কাছে লেং আতোয়ার আলং কারবার কাচকলে মাতুম ফান্তা ফাই লাখা পন পুপুসি চিফ মিনিষ্টার ডক্টর শর্মা নিংজেল। লাসন আসাই পেন আজ গুয়াহাটি রং সুপিয়ালং বুরেং লাপেন আলিয়াবার সায়া পুথাক চিনি পন পুপুটা আলাংলি পাচিনিল। ওসিক জাকং আচিক্লু আলং জাপানিজ এনকেফেলাইটিস আকিসু কাংডাং আনাদ লাংডামসি লাসো আকিসু পেন কাচিজু মতে কাচিংরাই পঞ্জি আফান কাদু কবিতা কাছে রক্তক পঞ্জি আফান সিয়াসাই হামফাং পেন রাত আতু আফান চপা পন টাংলো। লামথে কেলং আতিং স্টেট আলং জাপানিজ এনকেফেলাইটিস লাপেন লাপুসন আং আং গেদু আকিসু কাচলং পেন দিহিনা নিংকান আলং অভিনয় তাবাং নেরকে বাতুম আফ্রান দামলো। আসাম পেন ইসরানী বড়ুয়া এশিয়ান গেমস আফান পাতুমি কাপাচাথাং পন টাং টিম ইন্ডিয়া আলং আং হৈ মাতে আমেন দুদুন লোপুসি লামথেলং পন কাপাথু টেক বাংফি আলাংলি বড়ুয়া চিটি নিফাই ক্রি সিরকেপ আনি পেন প্রি নিফাই প্লি আনি আন জাপান আলং কাপে দোপঞ্জি কাচিপাতি আলং স্টেট পেন ইনুডভেট আবাং ফিসি আং হৈ লং দুনলো। ডেট পেন ব্যাডমিন্টন কাপাথু বাংফি পি ভি সিন্ধু লাপেন স্বাস্তিক সাইরাজ রানকি রেড্ডি লাপেন চিরাগ সেটি আতুমসি কাচিপাতি আলং টিম ইন্ডিয়া আফান জাপন পো। ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাচিপাতি পিনি আদাব গ্রুপ সি ইসি কাপাথু আলং স্কটল্যান্ড সি হাইটেক আফান ইসি ফাইভিয়া গোল পেন পেটেমলো বিয়েটা পানসি কাঙ্ক্ত নিকলো।

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বেং ডেং এলং নীলি বন্তি টিমুং পি কাদু কবিয় ফান্তা কার্ডম্বাজির সি কার্বেং ডেং পথ ডাং বন্ধুল পিনিকে ওসিক নিফাই ক্রিপলি ভোমকুরু আর্নি কার্বিং ডেং গেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হানলো পিনিকে ভোমকুরু আর্নি আপদ সি আং ডেং চারি বাং নি গেহাং আলঞ্জির আলং পেন আসনসন আলঞ্জির আর্জিক লংপ পিনি আং ডেং চারি বাং নি গেহাং আলঞ্জির আলং পেন আপ্রাংসি আলঞ্জির আর্জিক সেনাং কিলঞ্জি ধংচিং তেরন আলুনালাম থে সুরি সুরি আমির

নাংলি তরমকার বেংদেং কাজরংবাম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন আদন্থু পিনিয়া সারলামথে আর জেক সানাং পিনিয়া সারলামথে কাচার ওম পাংজার

থেকেমান রুইপি আতুমকে আটিয়া থাকলে কে দমরা কাচার উমকালি আচার সি দমদুন প হেরাই চেনজি লাসন সি মানিয়াবাং পিসু এন সেতা পেনানসো চিমিমি লুটি পিনসুয়া বাংকে আলুসুয়া হেম দুদুন তামি নিপিসপু চিপুরুন চট আমাত ডিম ক্লংকে পাশেরাব লং লেডেট লাসন আফানসি কিপু পিনিয়া সারামথে লাপান হেনলো

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বিং ডিঙ্গে বাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরা এঙ্করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডো আং ডেঙ্গারি বাং ডেঙ্গে হাঙালুঞ্জির আদুন্থুয়ার জুজে প্রাং এসন কেনাং সদ লমজিরার জুয়েক সেনাং পিনিকে ব্লাড ডোনার ডে মাতে পিরঠে আদাং আলং ভি কচিপি আর্নি বসি তালন আর্জু পনলো ভি কচিপি আহিন পিরঠে আদাং আলং তা কাপাচারক পন্তক জি আফানসি লাসু আর্নি কাইকে তা তালন আর্জু পন বেড়ল ননাদিহু কাতালন পন আথেপি মনিত আফারমান ইবু আবি ভি চিপি ইকনন কাই রাইকম পন ইকনন আসামলং তাপিনি কাপ্রে কাপ্রে কাসরকার কালিয়াসং আতুম পেন পিয়ার্থে ভি কচিপি আর্নি তালন আর্জু পনল লাসুয়া পোথাক আলং আলং আদিম আলং ভি কচিপি পন আকুন্তুরি পেডু পনল নাংলি জংসি অক্রান মেসেন পুলু তাংটি নাংলি কেপিপন ইবু আবি সি মুনিত আচিথে রাইকম পন উন নাংলি কাই ইসি আহির জুমি লংপু লাসি জয় কে পুলুতে ভি কচিপি দুনাফান আফি দুদু নাংনি আফ্রাং বাংরা মুনিত আকাই লাপেন আচিথে রাইকম পন ইকন লামজির পানসি কাংত নিকল পথত আংডেং জারি বাংডিং কে হাঙা লুঞ্জির আলং পেন লুঞ্জিরার জুথু সিনাং কিলুঞ্জি প্রসেনজিৎ ভাঙচু আলু নালাম থে জাইডি আমালং

প্রসঞ্জিত ফাংচু জয়দি আমালং আলুঞ্জির কার্যলং বমলাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বিং ডেং পেন পুথত আংডিং চারিবাংডিং কে হাং আলুঞ্জির আলং পেন লুঞ্জির জিক সেনাং কিলুঞ্জি কাবান তেরনপি আলুনালাম থে নি নাং লুজি আপর আবে তোতাংতে আর্জিক সেনাং

পিনিগা পর্যক ইকটাং লাল আছে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং টেং পেনাল পানসি কাং তনেকলো পেনাবলে পুথদা পরতিং বেঞ্চে টং থেকলো নাং দু মে থাকমে কুরবাংথু

0: ওজন কমেও 45 কেজি হব লাগিব।
1: হয়
0: হিমোগ্লোবিনৰ মান পুৰুষসকল বা মহিলা কমেও 12.5 12.5 গ্রাম পার ডিএল হব লাগিব। রক্তচাপ বিপি সিস্টলিক 100-180 ডায়াস্টলিক 50-100 mm অফ মার্কারি মিনিমাম হব লাগে। পালস 60-100 পার মিনিট। জ্বর থাকিব নালাগে। সময়ৰ ব্যৱধান পুরুষসকলে 3 মাহৰ মূৰে মূৰে দিব পাৰে, মহিলাসকলে 4 মাহৰ মূৰে মূৰে দিব পাৰে।
1: হয়।
0: ব্লাড ডোনেশ্যনৰ আগদিনা কমেও 6 ঘণ্টা টোপনি হ'ব লাগে আৰু 3 ঘণ্টা

0: ক্রীড়াঙ্গন আদি দিশত পারদর্শিতা দেখুৱাই দেশের মানব সম্পদ রূপে পরিগণিত হয়েছে। যোগাসন আর ব্যায়াম এই দুইটার প্রভাব মানব দেহত অসীম। যোগাসন আর ব্যায়াম পর্যায়ক্রমে করবলে বয়সের কোনো নির্দিষ্ট সীমা না থাকে। হাত, ভরি, আঙুলি, চকু, ডিঙি, কঁকাল, আঁঠু, মূৰ, জিভা, বাহু আদির ব্যায়াম সরুরে পৰা অভ্যাস করলে অতি সুন্দর ফল পোৱা যায়। পদ্মাসনত বহি মানুহে শ্বাস প্রশ্বাসর ব্যায়াম করে। রেচক, পূরক, কুম্ভক যোগৰ দ্বারা আমার শ্বাসজনিত রোগ নিরাময় করিব পারি। আজি বিশ্বর সর্বত্র ঠাইত যোগাসনের উপযোগিতা উপভোগ করে মানুষ স্বাস্থ্যবান হয়ে দীর্ঘজীবী হয়েছে। বিশ্ব যোগ দিবস উদযাপনের সফলতায় মানব জীবনের আশীর্বাদ স্বরূপ হয়েছে। উল্লেখযোগ্য এই যে রেচক, পূরক, কুম্ভক সাধনা করে শরীরটুক লঘু করব পারি। বায়ু, পানিত খোজ কঢ়া আদি মানুষের অসম্ভব কার্য, কিন্তু এই কার্য সাধিত হয়। মহাপুরুষ শঙ্করদেবে ভাদমহিয়া ব্রহ্মপুত্র নদীত পার হওয়াটো যোগ সাধনের দৃষ্টান্ত। আমার দেহর আভ্যন্তরীণ ভাগর অঙ্গবুর হাউ ফাউ, কিডনি, যকৃত, হৃৎপিণ্ড আদি স্বয়ংচালিত অঙ্গবিলাকর প্রতি আমি সচেতন হব লাগে। জ্বলা, পোড়া, ভজা, মিঠা, তিতা, নিমখ আদি খাদ্যর পৰা ক্রমান্বয়ে কমাই খোৱা অতি ভাল। পেটর তেজর রোগ সৃষ্টির এই কারকবর এড়াই চলিলে মানুষের রোগমুক্ত শরীর হয়ে সুন্দর স্বাস্থ্যর অধিকারী হয়ে পড়ব। স্বাস্থ্য সম্পর্কীয় এটি গুরুত্বপূর্ণ কথা এই যে গা ধুতে সদায় ভরি আগতে তিয়াব লাগে। ভরির পৰা ক্রমান্বয়ে আঁঠু, কঁকাল আর গা তিয়াব লাগে। সর্বশেষত মূরত পানি ঢালিব লাগে। ঠিক যেনেকৈ নদী বা বিল পুখুরীত গা ধোয়া হয়, গা ধুবলৈ বুলি প্রথমেই মূরত পানি ঢালিব নালাগে। এনে করিলে মানুষের ক্ষতি সাধন হয়। বয়স বাড়ি যাওয়ার লগে লগে কিছুমান কাম জ্যেষ্ঠ সকলে করিব নালাগে আর কিছুমান কাম করিব লাগে। গধুর বস্তু ডঙা, চকি বা টেবুলত উঠা, গছত উঠা, জখলাত উঠা আদি কার্য বাদ দিব লাগে। আকৌ গা ধোয়া ঘর, প্রসাব ঘর, পায়খানা ঘর আদি ঘর খিলি মারিব নালাগে। ঘরসিয়া জন্তু গরু, গাই, বলদ, ভেড়া, ছাগলী আদিরও রশি টানিব নালাগে বা গোহালিত গরু বন্ধা কামবুর করিব নালাগে। এনেবর কাম করুতে জ্যেষ্ঠ সকলে প্রায়ই দুর্ঘটনাত পতিত হয় আর বহুত জ্বালা যন্ত্রণাত ভোগে। ইয়ার বিপরীতে জ্যেষ্ঠ সকলে স্বাস্থ্য ভালে রাখবলৈ প্রাতঃ বা সান্ধ্য ভ্রমণ কালত বিভিন্ন ধরনের মানুষের লগত কথা বতরা, ভাবর আদান প্রদান করে মনত আনন্দ পায়। তারোপরি মুকলি বতাহর সংস্পর্শলৈ আহিলে মানুষের মন প্রফুল্ল হয়ে থাকে। চারিওদিকে ফুরবলৈ লৈ যোৱা ভরি দুখনের আমি বিশেষ যত্ন লব লাগে। ভরির যত্ন নলওয়ার বাবে ভরির অনেক বেমার হয়ে খোঁজবুর মন্থর হব ধরে আর একেবারে খোঁজ কাঢ়িব নোৱাৰা হয়ে যায়। কোৱা হয় মানুষ বোলে ভরির পরাই বৃদ্ধ হবলৈ ধরে আর অলর অসর হয়ে সজ্জাগত হয়। ভরির লবলগিয়া যত্নই মানুষক সতেক বছরলৈ সান্ধ্য ভ্রমণ আর প্রাত ভ্রমণ করবলৈ নিশ্চয় জ্যেষ্ঠ সকলক দেখা সম্ভব হব পারে। জ্যেষ্ঠ সকলে নাতি নাতিনীর লগত বহি সাধুকথা, গীত, মাত, কবিতা আদি গায় সুস্থ মনের অধিকারী হব পারে। ইয়ার উপরেও ওসর পাজরে অনুষ্ঠিত হওয়া সভা সমিতি উৎসব আদিত গৈ দহজনের লগত ভাব বিনিময় করে দেহ মন সতেজ সুস্থ রাখিব পারি।
1: শ্রোতাসকলে ইমান পরে বাগিচা অঞ্চলত যোগ সাধনার সচেতনতা সম্পর্কে আলোচনা কর্মী আগবঢ়া বিষয়টি শুনিলে।
2: ডেঙ্গু এবিধ ভাইরাসজনিত মারাত্মক রোগ। এই ভাইরাসবিধ এডি

মার্কেট এখন হয়েছে, সেইকারণে আমি ফুলপা ভালকে ফুলোতে ছিঙিব লাগিব, যাতে সেই ফুলপা যেতিয়া আমার ওচৰৰ মার্কেট পায় সেই ফুলপা ফুলি থাকুতে পায়। কিন্তু যদি আমি দূরের মার্কেটখন চাইছো, দূরের বজারখন চাইছো, সেই ফুলপা ফুলার আগতেই ছিঙিব লাগিব, যাতে সেই আমি যেতিয়া পরিবহনত গৈ থাকিব ফুলপা তাতে ফুলিব আৰু মার্কেটত গৈ পাওঁতে ভাল ফুল এপা পাব। আৰু ইয়াৰ পিছত যদিও আমাৰ কেতিয়াবা এনেকুৱা হ'ব পাৰে বজাৰখন ভাল নহ'ল বা কৃষকসকলৰ ফুল বিকিবলৈ অসুবিধা হ'ল কিবা কাৰণত, সেই ফুলকেইপাহ তেওঁলোকে নষ্ট হৈছে বুলি ভাবিব নালাগে। আমি উদাহৰণস্বৰূপে গোলাপ পাহেকে লৈছোঁ, গোলাপ খেতি যোনবিলাক ইউপি ফালে কৰে, উত্তৰ প্ৰদেশ ফালে কৰে, সেই গোলাপসমূহ যেতিয়া বিক্ৰী নহয় তাৰ পাহিখিনি তেওঁলোকে উলিয়াই লৈ, আমি যে মিঠা পানৰ লগত খাওঁ গুলকান বুলি এটা বস্তু আছে, ৰঙাকৈ যোনটো মিঠা বস্তু, সেই গুলকানটো বনাই তাত চেনি মাত্ৰাটো দি আৰু ফুলৰ পাহি দি গুলকানটো বনায়। লগতে আমি গোলাপ জাল বনাব পাৰোঁ অথবা আমি গোলাপৰ তেল বনাব পাৰোঁ, সেই তেলটো

0: তার জড়িয়ে গৈ এটি জায়গাত কালেক্ট হয়ে বা জমা হবগে। সেই ভাপরপা যেটা আমি ঠান্ডা হব উপর পাতল এটি তেলের লেয়ার এটি ফর্ম হব দেখা যায়, আর তলত গোলাপ বা গোলাপ পানি গোলাপ জলটো তার তলত থাকে। তো আমি এটা ইউনিটরপরে আমি গোলাপর তেল অথবা গোলাপ জলও আমি উলিয়াব পারো। দামটো মোটামুটি যদি আমি বহাবলে যাও আপনার 6,000-10,000 টাকা হব পারে। আর ইয়ার কারণে আমি ধরল 20 ফিট বা 20 ফিটর এটি সরু রুমতে আমি তেলখিনি উলিয়াবলে পারিম। কিন্তু আমি এটা কথা ধ্যান রাখিব লাগিব যে আমার ওসরত খড়ি ব্যবস্থাটা থাকিব লাগিব, যেহেতু যদি কৃষকে গ্যাসেবি গরম করবলে যায় সেইটোর লাগতো অল্প বেশি হব পারে। আমি যদি 4,500 কেজি গোলাপ ফুলের পৰা আমি 1 কেজি গোলাপর পিওর তেল পোৱা যাব, আর সেই তেলটোর আন্তঃরাষ্ট্রীয় হিসাবত বহুত দাম আছে।
1: হয়, আমার অসমত আপনার জ্ঞাত নেকি যে অসমত কেনেকুৱা ধরনের গোলাপ জল বা গোলাপর তেল প্রয়োগ করা তেনেকুৱা ধরনের কিবা আমার আছে নেকি অসমত তেনেকুৱা প্রতিষ্ঠান?
0: অসমত তেনেকে মই জানা হিসাবে আপনার হোটেল সমূহ আছে, পার্লার সমূহ আছে, যত গোলাপ জলটো বা গোলাপর তেলটো এরোমা থেরাপি হিসাবে ইউজ করে। হোটেলস বিলাকত গোলাপ জলটো আমার খানাত ইউজ করে, আর গোলাপর যোনখিনি পাহি থাকে শুকান পাহি যোনখিনি বাছি যায় সেইখিনি আমার মাউথ ফ্রেশনারত মিক্স করা হয় যাতে গোলাপর এটি সুগন্ধিত টেস্ট এটা মুখর পৰা আহে বা খোৱা মানুহজনৰ ভাল লাগে সেই হিসাবে ইউজ করা হয়। আর ইয়ার মেডিসিনাল প্রপার্টি খুবই আছে, আপনার চকুত যদি কেতিয়াবা কিবা পুৰিছে বা কিবা হৈছে তাত আপুনি গোলাপ জল দিব পাৰে। তেনেকে ইয়াৰ এরোমা থেরাপিত ইউজ আছে, আয়ুর্বেদত ইউজ করে, আর হোটেল সমূহে প্রায় ইউজ করে।
1: হয়, খুব সুন্দরকৈ আপুনি কথাখিনি আসলতে অবতারণা করলে। অর্থাৎ অসমৰ কৃষক রাইজে ফুলৰ খেতি করে তাক যদি আমি সংসাধনৰ দিশটোলৈ যদি আগবাঢ়ি যাও তেতিয়াহলে সেই সংসাধনৰ পৰাও তেওঁলোকে অধিক লাভান্বিত হব, আর তার লগতে আমার অঞ্চলটোৰ বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহলেও তেওঁলোকে কম খরচতে কম তেওঁলোকে প্রয়োগৰ জৰিয়তে যোগান ধরব পাৰিব। এতিয়া আমি যদি কওঁ আজির অনুষ্ঠানটোৰ পৰা অসমৰ কৃষক ৰাইজলৈ আপুনি আসলতে কি বার্তা প্ৰেৰণ কৰিব বিচাৰিব?
2: হয়, আজির অনুষ্ঠানটোৰ পৰা মই এটা কথাই কব বিচাৰো অসমৰ কৃষক বন্ধুসকললৈ যে ফুলৰ খেতি কৰিবলৈ আপোনালোকে নিসংকোচে আগবাঢ়ক, কিয়নো এই ফুল খেতিৰ পৰা আপুনি অকল নিজৰ ঘৰখনকে নহয় আন 10 জন পৰিয়ালকো হয়তো আপুনি নিয়োজিত কৰিব পৰা আপুনি সক্ষম হ'ব, আৰু এনেদৰে আমাৰ সমাজখনো আগুৱাই যাব। এই ফুলৰ খেতিৰ চাহিদা ইমান বেছি আছে কিন্তু আমি উপলব্ধি কৰাটো অকণমান মানে দেৰি হৈছে হয়তো, কিন্তু চাহিদা বহুত আছে। আৰু অকণমান পৰিকল্পনা কৰি অকণমান প্ৰণালীবদ্ধভাৱে আপোনালোক আগবাঢ়ক, বজাৰখন আছে, আপোনালোকে আগবাঢ়িব পাৰে, নিজকো আপোনালোকে নিয়োজিত কৰিব পাৰে আৰু আন 10 জনকো নিয়োজিত কৰিব পাৰিব।
1: নিশ্চয়কৈ, খুব সুন্দরভাবে আজি আসলতে অসমৰ জলবায়ুত বাণিজ্যিকভাবে ফুলৰ খেতিৰ সন্দৰ্ভত দুইগৰাকী সমল ব্যক্তিয়ে আমাৰ কৃষক ৰাইজৰ হকে খুব সুন্দরকৈ নিজৰ কথাখিনি আগবঢ়ালে। দুইগৰাকী সমল ব্যক্তিকে আমি আজিৰ অনুষ্ঠানৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, আৰু ভৱিষ্যতে পুনৰ লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিৰ অনুষ্ঠানটি ইমানতে সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।
3: ইমান পৰে শ্ৰোতাসকলে, অসমৰ জলবায়ুত বাণিজ্যিকভাৱে ফুল খেতি এই বিষয়ে আলোচনাটি শুনিলে, আলোচনাটিত ভাগ ললে CSS আত্মাৰ উপপ্ৰকল্প সঞ্চালক পত্ৰিকা শৰ্মা আৰু অসম কৃষি বিশ্ববিদ্যালয়ৰ উদ্যান শস্য বিভাগৰ গৱেষক ছাত্ৰ বিশ্বপ্ৰতিম হাজৰিকাই। অনুষ্ঠানটিৰ আঁত ধৰিলে খানাপাৰাস্থিত কৃষি সঞ্চালকালয়ৰ কৃষি উন্নয়ন বিষয়া মানসজ্যোতি বৰাই। আমাৰ আজিৰ কৃষিজগত অনুষ্ঠানটি ইমানতেই সামৰা হ'ল। কংকিতা ভৰদ্বাজৰ সহযোগত অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা কৰিলে উৎপল বৰাই।
4: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
5: এগৰাকী ফটোগ্ৰাফাৰৰ আৰু তেওঁৰ অন্তৰাত্মা। অ লাভলি, ৱেল ডান বিজনেছমেন, এতিয়া ষ্টুডিঅ'ত ডাঙৰ হ'ব, নতুন কেমেৰা, নতুন লাইটছ, একে সময়তে নতুন কাৰ এখনো লৈ লোৱা, সেইটো লোনেৰে নহয় লোন লৈ লোৱা কামটোতহে খটুৱা, সময়মতে EMI দি থাকক, ক্ৰেডিট স্ক'ৰ বঢ়াওক, ভৱিষ্যতে লোন সহজে লাভ কৰক। কাৰণলৈ যদি মোৰ ফটোকে লৈ লোৱা তুমি গুণ।
6: RBI কয়
5: বৃত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা,
1: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
4: এতিয়া শুনাবলৈ লৈছো ফুলবাইন শিলৰ কণ্ঠত শ্ৰীমন্ত শংকৰদেৱ বিৰচিত এটি বৰগীত।

0: বিষয়ে জানিবলৈ আমি কথা পাতিছো সহকারী কৃষি সঞ্চালক মানস প্রতিম মহন্তৰ সৈতে। তেখেত বৰ্তমান ডিজিটেল এগ্রিকালচাৰ মিশনৰ এগৰাকী নোডেল বিষয়া হিচাপেও কাম কৰি আছে। মানস প্রতিম মহন্ত ডাঙৰীয়া, আপোনাক আমাৰ অনুষ্ঠানলৈ আদৰণি জনাইছো।
1: ধন্যবাদ। ভারত সরকারে যা 2024 চনের পর এই বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিছে আর পোর্টেল ডেভেলপ করেছে, এপ্লিকেশন ডেভেলপ করেছে, এগ্রিস্টেক একটা এপ্লিকেশন ডেভেলপ করেছে, যে এপ্লিকেশনের জড়িয়ে আমি বিশেষক দুটা কাম করে আছো বর্তমান। এটা হয়েছে ডিজিটেল ক্রপ সার্ভে, মানে শস্য কিমানখিনি শস্য আমি কত কত হয় কিমান পথত আমি গই সার্ভে করি, আমার সার্ভেয়ারের দ্বারা আমি সেই সার্ভেত আমার ডেফিনেটলি আমার যখন রেভিনিউ ডিপার্টমেন্টের মানুষ আছে সহায় করছে, তেওঁলোকৰ দ্বারা আমি সার্ভে করছো। আর সার্ভে করে সেই আগতে যে মানুষে নিজে গিয়ে সার্ভে করে সেটা নকি জিও রেফারেন্স মেপ ক্রিয়েট করে আমি তাতে আমি সার্ভে করছো, আর সেই সার্ভে রিপোর্ট আমি কালেক্ট করে পেলায় তারপর আমি আমার কিমান খেতি কোন ধরনের খেতি কোন সময় হয়েছে সেটা আমি তারপর আলোচনা পর্যালোচনা করে উলিয়াব পারো। তার দুটা পর্যায়ত করা হয়, এটা হয়েছে খারিফ সময়ত, মানে যে আমি এতিয়া সময় যদি খারিফ সিজন বলে কোক, আর রাবি রাবি সিজন, মানে যে সেপ্টেম্বর অক্টোবর মাহত আমি সরিষার খেতি করো সেটা সময়, দুটা সময়ত করা যায়। আর সেই কাম 2024 চনের পর করছো, আমি প্রায় 30 জেলা এই কামটো সম্পন্ন করছো। ঠিক তেনেদরে আর একটা আমি কাম করে আছো, সেটা হয়েছে ফার্মার রেজিস্ট্রেশন। ফার্মার রেজিস্ট্রেশনের কারণে এটাই খালি আমার বিশেষ অসুবিধা হয়েছে, সুবিধাটা আমি যদিও করে আছো কিন্তু আমি রেভিনিউ ডিপার্টমেন্টের সহায়ত আমি আগবাড়ি গিয়ে আছো। এটা আমি পর্যায়ক্রমে 26 জেলাত আমি ফার্মার রেজিস্ট্রির কাম করছো, আর এই ফার্মার রেজিস্ট্রির যোগেদি এজন কৃষকর কিমান ভূমি আছে, এগ্রিকালচার প্ল্যান্ড কিমান আছে সেইখিনি আমি নিব পারো, ভূমির তথ্য লগতে কৃষকজনের তথ্য আমি ডিজিটাল একটা প্রক্রিয়ার দ্বারা লই লো। আর সেই লওয়ার ফলত সেই যে তথ্য আমার আহিছে সেই তথ্যখানি আমি বিভিন্ন জায়গা ব্যবহার করবলে সরকারে আমাক নির্দেশ দিছে আর সেই মর্মে আমি ব্যবহার করবলে গই আছো। তার একটা উদাহরণস্বরূপে আপনার কব বিচার যে আমি অহা 15 তারিখ মাহ অহা সোমবারের পর আমি একটা নতুন এপ্লিকেশন গপ্ত অফ ইন্ডিয়ায় লঞ্চ করেছে, ফার্টিলাইজার এপ্লিকেশন সিস্টেম ফ্রেমওয়ার্ক অফ ফার্টিলাইজার শেল বলে কয় FFS। সেই FFS কি হব, যে আমি সাধারণ মানুষের আমি কি করো আমি গ্যাস বুকিং করো, ঠিক তেনেদরে কৃষকে এতিয়া সেই এপ্লিকেশনের জড়িয়ে প্রয়োজনীয় যেখানি সার বুক করব লাগবে, আর সেই বুকিং করে পদ্ধতিরে কোন ডিলার তাত এভেলেবল আছে, কোনজন বিক্রেতার তাত এভেলেবল আছে সেটা দেখাই দিব, মাটি কিমান আছে, কোন ধরনের শস্য করব, সেই গোটেখিনি তথ্য নিজে তাতে ভরাব। আর সেই ভরার কামটা আমি সহায় করবর কারণে বিভিন্ন গাঁও পর্যায়ের যেখানি কর্মী আছে সেই কর্মীক আমি নিয়োগ করি, আর পাইলট প্রজেক্ট হিসাবে আমি আরম্ভ করবলে গই আছো বঙাইগাঁও আর নলবারী জেলা। সেই বস্তুটোর দ্বারা এনেকা দুটা কথা হব আমার, যে সরকারে কিয় লৈছে এই কথা হল সার আমি অত্যাধিক ইউজ করো আর সারের পরিমাণটো প্রত্যেকটো শস্যের বাবে বেলেগ বেলেগ, সেই গোটেখিনি বস্তু তাতে এপ্লিকেশন থাকিব। আমি যদি ভরাই দিও যে এজন কৃষকে যদি তাতে দিয়ে যে মই ইয়া ধানের খেতি করবলে গই আছো 5 বিঘা মাটি, গতিকে সেই পার্টিকুলার শালি ধানত এই 5 বিঘা মাটির কারণে কিমান সার লাগিব সেই সিস্টেমত অটোমেটিক গম পাব, আর কোনজন বিক্রেতার তা লোব লাগিব সেটা তার দেখা দিব ওসর থাকা বিক্রেতাজনক, আর গিয়ে পেলায় 2 দিন বা 3 দিনের ভিতর এই সারখানি তারপর গ্রহণ করব পারিব। কিন্তু এই পর্যায়ত আমার অল্প অসুবিধা যে এটিও বহু কৃষকর নিজের নামত মাটি মিউটেশন হওয়া নাই, কিন্তু আমার যা রেভিনিউ ডিপার্টমেন্টে সিস্টেম করেছে অনলাইন পদ্ধতি, এই পদ্ধতির দ্বারা আজিকালি সহজ হয়েছে আর মানুষের নিজের নামত মিউটেশন করে গিয়ে আছে। সাধারণত আমার ককার নামত দেওতার নামত মাটি থাকে, সেইখানি কাম যান সালে হব সিমান আমি এই ক্ষেত্রে আগবাড়ি যাব পারি। কিন্তু এই কামবিল আমার এতিয়া খুব ভাল হয়েছে, মানুষবিলাকে ঘরতেই বহি সব কাম করব পারিব, ইয়ার উপরে যেটা কেসিসি লোন আমি যদি কিষাণ ক্রেডিট কার্ড বলে কোম যেটা এপ্লাই করব ভূমি কিমান আছে এইটু ফার্মার রেজিস্ট্রি রেকর্ডের পরে লওয়া হব, আর তারপর তাকে দেখাব যে কোন শস্যর কারণে লৈছে সেই শস্যত কিমান লোন লাগিব, এই গোটের যেখানি ক্যালকুলেশন এস্টিমেশন এই গোটেখিনি এই ডিজিটাল প্রক্রিয়ার পর যে ডাটা আমি গ্রহণ করছো DCS তে হোক ডিজিটাল ক্রপ সার্ভে হোক বা ফার্মার রেজিস্ট্রি হোক এইখিনির পর লওয়া হব।
0: কৃষকসকল
1: পরামর্শ দিব, সেই পরামর্শ কিহর উপর বেস করে দিব যে এজন কৃষকর পানির প্রয়োজন মাটিত আছে নাই, মাটির গুণাগুণ কেনেকুয়া, কিমান সার দিব, সেই অঞ্চলত বরষুণ কেনেকুৱা হব আগতীয়াকৈ গম পাব, যে এবার যদি কিবা কারণে ড্রট লাইক সিচুয়েশন হয় সেটাও গম পাব, বরষুণ 2 দিনের ভিতর কিমান বরষুণ হব সেটাও গম পাব, গোটে গোটে আগতীয়াকে গোটেখিনি কথা গম পাব, প্লাস সয়েল ময়শার কন্টেন্ট মাটিত কিমান আর্দ্রতা আছে সেটাও চাব পাৰিব, এই গোটেখিনি যদি চাব পাৰিব তেতিয়া বতৰ

0: হৃদরে পলা বাকত ভয়ত
1: জীবনরে সেউজী রং আছে মাটির বুকুত
0: ফলা বমা আছে তাতো পিছরে খোঁজ খোঁজত।

0: 5 আওয়ার 00 মিনিট 15 16 17
1: হ্যালো হ্যালো মাইক টু টেস্টিং হ্যালো হ্যালো হ্যালো মাইক টু টেস্টিং।